0: तुम कुफा भी
1: आओ के नरो ये जगह चान उमेंज के जान फित किसना ना पेचका अमनरे उजान हनुपुन वो कमलगास नुने चुना नरे उ फट्सुम तो पुन वो कमलगास तदिजो फप्यासं बाओ के नरे उ आरे माना ना तंबेरना ड्राइक्चा अम वो कमलगास इसाइले बिनरे उ Eta tambahkan netna namula fulan ni politika panjakana izay tanterainareo ary ny fiombahoaka dia fionandriamanitra aoka tsy vadipitokisana ianareo ka hamerina ny fomba fanao teo aloha handrombany arem-pirenena hanao herisetra hanao kolikoly tsy namanareo amin'izany izahay no sady tsy afaka hiaro anareo ihany koa ary tsy maintsy handray fepetra hentitra tsy misy famindrapo ny tako fanovana tantera ny vahoaka malagasy aoka ny tenanareo mihitsy no taratry ny fanovana sy ny fanavaozana ary ataovy misongadina amin'ny fitondratenanareo sy ny asanareo izany takiana manokana aminareo araka izany ny fampitana tsy miato sy ara-potoana ny fivoarany asa ataonareo sy ny vokatra mivaingana azo avy amin'izany asa izany ireo fepetra voalaza ireo de takiana ary manan-kery ihany koa antsika rehetra mpiasam-panjakana mete zay ianareo ho fitaovana mahomby sy marina antoky ny fanovana ka hanompo ny mpiarabelona
0: saotra tomboko lahy saotra tomboko vavy